0: করে বগলা চিগলি বিয়া
1: রিমা কোলা চিকো কোলালা গুরক পোক শিকলা কলা মগলা চিকনা গ বগরা গম্প বাগ সিগ রম পোলা।